0: บินมาชนะจอมบี้งาชิดีอินโดมจานะยามนุงไงบวารีมาลิบิดุยนี่
1: อินโดนจาสูวายลิบินีลิบินีดิฮารกะเฮกตะลิบิดิอะดุลิบิโรบา
0: โฮยนี่ลีระเกไฮดนะกอริบะนี่ยงอชิกิวารีชิดินะมาลายาลัมกีอะพาวบะอีบะทากาจีชิบะชังกัดปิลายไฮบะดุนะอีบะนี่ก
1: ออ
0: ิชาวนังบาไฮนะกอวิมามิงนะฮาวระเกกอโ
1: ฮย
0: ยงอjena parai koba khunganga madi madugi akoi bada aki bagi masak phanglaba ising isao ma thoki ye mai kai sen mathungna ising tanna pu lang lang baja ni aduna ne he yeng ki bada yum singi yum thak adiki makhoi gi iko yum gi maton yubi pambi gi maton gumbase khara khara uri baduna tanna ne atai di ising gi ipa ngai khara jani ko adai di kulladugi khwaidagi tungba mapham amada chaba laisang adu phawane sum sum thumjillatna laisang dugi manungda latnari balai gi mitamdo adu phawba mangak yona thumjille haye adai dine isingna yaudriba ahanba matholgi saruk tudane angang khara yauna mioi chahunga yangkhai taruklom changjapham lauduna leirami kwa adai di mioi sing adu da natana hui hodong khara so dum yau ba jani adu bune ingo khul adugi ayam ba miyoi sing di mayum ma kai tha dok tana sapha kada ba mapham da loina chena khara bane ba ko adu ga ne khara nungai ai pha ba imung gi di ising thum la ba mayum do ma gi mayum do yeng sin na ba mi tha ma me ba ko ma khoi gi da ma hi lai ja ba sing gi da ma ta di khara ma khai di lai ba phari ba ni
1: as hi lai ta ba sing do di kamain ta ro ne du dia adagi chenthorok pa nang hodaba sing dubu kanbina ba kanam tan ho na dra baza lo indon cha
0: honari bani ne honari bani yang kan ho na khra cha ni mi hon dok pa hi kaya mana ne chenthok pa nang hodra ba sing khon ba gi thabak tawri bani
1: o
0: asum na ne mapu gi yum sang ho ba sing gi manung da chenan ko ba nu pa ama su yao ye maha ki kai hai ni magi paira ki lo sing na ne ising chao ba hurak ba do ai matang sida mapu du ki yum yang lien ma pa du ga wang ba manana yubi manana yang na wang ba saga ya ma sa hore ma di kwa madu gi mathak ta imung manung gi miyo sing ga loina na makhoi si lai ra me adai di makhoi na sang li bana mapu du gi charu

0: ꯌꯥꯏꯗꯔꯦ
1: ꯃꯔꯨꯞ ꯚꯨꯄꯦꯟꯗꯒꯤ ꯑꯃꯨꯛ ꯈꯪꯖꯅꯤꯡꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯩꯔꯤꯕ ꯃꯤꯌꯥꯝꯁꯤꯡꯁꯤ ꯑꯦꯝ ꯑꯦꯜ ꯑꯦ ꯑꯃꯁꯨꯡ ꯑꯦꯝ ꯄꯤ ꯑꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯩꯔꯤꯕ ꯃꯤꯌꯥꯝꯁꯤꯡꯁꯤ ꯑꯦꯝ ꯑꯦꯜ ꯑꯦ ꯍꯥꯏꯔꯤꯕ ꯃꯁꯥꯟꯅ ꯑꯁꯤ ꯀꯔꯝꯕ ꯃꯈꯜꯒꯤ ꯃꯁꯥꯟꯅꯅꯣ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯩꯔꯤꯕ ꯃꯤꯌꯥꯝꯁꯤꯡꯁꯤ ꯈꯪꯅꯤꯡꯕꯅ ꯃꯔꯝ ꯑꯣꯏꯔꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯚꯨꯄꯦꯟꯗ ꯑꯃꯨꯛ ꯍꯪꯖꯔꯛꯄꯅꯤ
2: ꯇꯁꯦꯡꯅꯗꯤ ꯑꯦꯝ ꯑꯦꯝ ꯑꯦꯁꯤ ꯌꯥꯝꯕ ꯑꯅꯟꯗ ꯍꯥꯏꯅ ꯑꯃ ꯂꯩ ꯑꯩꯈꯣꯏ ꯀꯛꯆꯤꯡꯗꯒꯤ ꯂꯥꯏꯕꯛ ꯊꯤꯕꯗꯒꯤ ꯃꯥꯁꯨ ꯃꯥꯒꯤ ꯂꯝꯕꯤ ꯑꯝꯗ ꯆꯠꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯕꯤ ꯊꯣꯡ ꯑꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯦꯝ ꯑꯦꯜ ꯑꯦ ꯑꯣꯏꯔꯤꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯦꯝ ꯑꯦꯜ ꯑꯦ ꯑꯣꯏꯔꯤꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯕꯤ ꯊꯣꯡ ꯑꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯦꯝ ꯑꯦꯜ ꯑꯦ ꯑꯣꯏꯔꯤꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯕꯤ ꯊꯣꯡ ꯑꯗꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯦꯝ ꯑꯦꯜ ꯑꯦ ꯑꯣꯏꯔꯤꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁꯤꯟꯕꯤꯔꯛꯑꯝꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯀꯛꯆꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯍꯥꯟꯕ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯥꯛꯈꯤꯕꯅꯤ ꯑꯗꯨ ꯃꯥꯅ ꯄꯨꯁ
1: ফাইট লিগটা উইনার ওরক্রব মিক্স মার্শাল আর্টস কে সানারই মতুম ভূপেন উনজরগারিবাই সানজবা হজিক আমি তাবিরসি মিক্স মার্শাল আর্টস কে কোচ অনলিব সনাতম মৈতৈগা উনরগারিবাই সানজবা
2: হজিক আমি উনজরগারিবাই সানজগদরিবসি এম এম এ কোচ আমিব ওজা সনাতম মৈতৈগা উনজরগারিবাই সানবগি তঞ্জাদুলগজগি আহানমুক্তর ওজা সনাতম বু থরমসে তারাম নকচেরি
0: তাগচেরি
2: ওজাদি ইহান খাঙ্গিবসি আই ভূপেন ভূপেন খাটনা তোমান তোমান ওজাকি মাখা ট্রেন তরপ সানরুই হজিক থা খরসি মানদ তোমান তোমান চ্যাম্পিয়নশিপ মাই পালপি মাম আমি সোশ্যাল মেডিয়া উজখ্রে হজিক ওজাকি মাখা ট্রেন তরিব ছাত্রী করম করম এম এম এ সানরুই মাই পালপি আহমদ থামি
0: থাকছে আহমদ অল ইন্ডিয়া রেডিও সুমায় লাগবির আই এম এম এ বু হেন মশক তাক হেনবদমত আঙাং হজি মিং পাল কোরো জেকো হজি হজিকে রুশিয়া থাকে আই ট্রেনিং চাই জুলাই ডেট ফিফটিন কেন তো চাই হলগা মানে ফাইট ইন্ডিয়া কোরো হজি হজিকে এম্বেসেডর সানাবনেকো হজিকে মাঝে প্রফেশনাল সানারি হাতকি লাস্ট মান্থগিদি
2: মাখা তাব মরু মাম ওজানে সেবিদে হেব থামিবনি আমি হজিক মাই পাল্লব ওজাকি ওজাকি সাতরি ভূপেন আদি করৌনব সানরুইদ উব টোপ টোপ করম মগুন সাইতারেনেক সানরুইদি খর খাজিক আহম থামি আহান
0: বেগ লাগ জেকো কোরো মিং পাল আতই মাখাছো আতই মাখাবি কেন তৈরি পালে কোরো হইসু আহ লাগে হেক গেম মশা পিথরপ টেলেন্ট ফাইটিং স্পিরিট লাইব সেই গেমসিদি আইন ফাইটিং স্পিরিট লাইতি সানব ইয়ারব ফাইটিং স্পিরিট হাই খারাপ হাইতারেকো মি কীদুই গুণ মামে লোনে আগামে আদান তাকবাইব হাইতারে আইনাইব তাকব মানে হইদরপ আই তাকব হইবদারে কম্বাইনেশন চানব আদমাই
2: এম এম এ কোচ আমি চলগে খেলব ওখানে হই কী কম ওখান এম এম এ কোচে চাপন আতো ফিল্ড হাঁ খোদাবিবাম থামি
0: আহানবদ বোসিংনে বোসিং সানজরপনে বোসিং ব্যাকগ্রাউন্ড বোসিং হইবকো এম এম এসে হচ্ছে মানুষ হাঁ আইসু টিভি কেগাদি এম এম এসে ইন্ডিয়া ইন্ডিয়াদি লাকি কাজ থাসব হাইতারে আতম ইউরোপিয়ান কেগাদমানব ইন্ডিয়া চাকপসি টু থাউজেন্ড আইন আইডিয়া টু থাউজেন্ড টুয়েলভ টু থাউজেন্ড টুয়েলভ ইন্ডিয়া চাকপনে এম এম এসে আদি চাকপ হাইমদ্রি কেমত খব চাপমানি এম এম এসে ইন্ডিয়া চাকি হাইব ভিডিও টিভি কে ফোন খর গিয়েব হবো adagi yang aku udah je minggu ini panjang berita kau Manipur ki Rosan mainam ko maju kau ikan ugi sudah MMS maju channel leh ramai terus channel leh maju jadi MMS India maju susu sudah RMX ni jemah mahang bodoh maju dah AJ kosu ini lah korup payu dah korup itu deh MMS ini susu yang pam jauh ibu ni lah ngan yang sembunying bersu ibu aku ini matam tadi ini channel ini matam MMS talk deh la aku ini 2003-04 dah ini boxing je tahu kerja jadi tahu kerja 10 years kum masih di dumai boxing kosu ina dum pura kali dum matum dia hujung 2013 dah kita ina MMS itu tengah raga MMS dalam kosu encang apa ni ina pam jauh ibu lagi amna
1: MMA hari bawa masanya sih, kau ini ngasai maru pusing nafono pula mada suatu kali ni, kau ini kickboxing resuh hek mari lena bagi mami taba, atau boxing resuh hek mari lena bagi mami uba. MMA hari bawa masanya sih, kerana makhluk masanya no habis sih mesti tamio.
0: MMA hari sih kau art mari art yang amtara pada art mari punjal laga sana bagi game ni. Art mari sih taki art mari sih hajar ke tu minggu ina, kau ini art canggih hari sih kau. Art mari sih mainu ina boxing, adegi wrestling, Muay Thai, adegi BJJ ina grappling makada dan cokai ba tuntek ba tau dogo. Si mari sih hai tawa sunga ya de si mari sih knowledge lek tawa ya de si mari sih knowledge lek kan angang de student de mongo de tuan ba tele na thol kan ba adu tele tu na MMA je sana de je.
3: Mixed martial art
0: je. Adegi huje in hai jaw do boxing, Muay Thai, wrestling, BJJ. Si art mari si yang terbaik. Atau luai hai budikana iko. Atau art yang hai budikana terbaik lagi. Atau bu main mana si tercanggih si. Si art mari si angang si terjah. Kau ni pasal train tau orang kan dah. Mui nasi degi. Ojek art mari si orang kan mui tu tungan by extra. Telen awak ini harus hijab tu. Telen nam tholkan ni. Atau telen tu nana MMA aja puna tu je. Ground gi boxing gi standing tu nana boxing ni puna tu je. Standing telen ground tarakan tu je. Hai berwrestling ke BJJ ke. Maru ina si dekara am taya. Ni MMA gi. Sana kian cang panggang sih kita, anu sih hasil art madi tu, sih hai tu berisung ayar. Okay,
1: duga lalu nak kui MMA sana kira bersih harus ke art si maksi knowledge still hai tu, harus ke art makhluk madi si, tahu kita bu MMA jis yang mana sana jenis ba player oleh betul argi mungkinda, tangai mak fadah nak kari keram ba personality sing sih engkau kehabisan matam belum.
0: Sih ki, kanu je masalah sih hai betul sih di kita Men, no ini na hijau apa dah? Hoi masa art mari tu pula tamaga, oza mai oza sini tamaga loi nama kanga kadah, nanti ni fuko. Aduh, kalau men ini koi discipline, men ini discipline maintain tau tu biar. Adegi aku koi mind am strong oi tu biar. Mind jah ingam ni yes, hai betul ko. Mind jah am strong oi. Jaga di si panah hai hairju, ahi art mari jah hai hairju. Kita nengam tu pasti am jauh oi ko. Aduh tu na mind yang strong way ba healthy way ba tu discipline dia maintain way ba tu kita fighting spirit lah iba aduh tu already tu mai awat pun mahi tu dia tu mai ozaguru dalam tamaga tu loin esaiza improve way nbi.
1: Maru bupen a phone pun ramada maru bupen kaki wafun nte na lambda mesti dah lari ba miam singsena MMA habisi way kahina tu itu na kena ba oidri ba. Kangen rakli bahaya juga tadi. Kangen bawa idrum. Nanti kerja tu kangen rakli bah. Nampun kangen rakpa masalah amoi bni na. Hauzi fabel juga nanti. Lambda masjidah Manipur sida keram keram bah MMA juga bah tournament sing sing balai. Aduga hari bah tournament sing sida dah ozagi sahaja sing selalu yakin balai. Rabra masih masih thambiyo.
0: Kau sida sida handak ye yam kanu handak ye 2026 sida yam nak na balai tiap saya tarik. April da April second week da Manipur Pride MMA hai dina. Sejauh record chan bah fight ni. Aduga aku ye jujik. Win oleh champion oleh lahir gol lawe lahir, jadi ahi makhata sana je bupen, masih tu jadi gol lawe. Adegi, aduh nanti apa, atau apa kita 2025 December, si tu ahi date tu je exact mak ahi jo idea kau kere kau, aduh 2025 December dah, jadi ahi makhata jadi sana je berkorohin ba, masuk Thailand dah. Fight any sana, ni fight any win wera ga plus title bell pira ga win wera ngamalak sa bni. Ado hujuk currently ay fight ano ba professional fighter da Jacob Lysram maju hujuk fight ano ba long ngay maju Russia train tobo kana honari maju.
1: Lo silak pisi da ozaragi kangje ning besi koi lambda mastle riba MMA masana bu pamje ba naha kaya ama nungunung ya hugalak pani na koi naha sing sida miyamgi. Lam sida mang thaba aduga masana sida mang thaba
3: ꯀꯣꯁ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯀꯔꯤ ꯀꯔꯝꯕ ꯋꯥꯐꯝ ꯊꯝꯃꯤꯅꯤꯡꯕꯒꯤ ꯃꯁꯤ ꯃꯇꯥꯡ ꯊꯝꯕꯤꯔꯝꯃꯣ?
0: ꯂꯝꯗꯝꯁꯤꯗ ꯂꯩꯔꯤꯕ ꯑꯉꯥꯡ ꯍꯧꯒꯠꯂꯛꯏꯕꯀꯣ MMA ꯄꯥꯝꯖꯕ ꯑꯉꯥꯡꯁꯤꯡ ꯍꯧꯔꯛꯏꯕꯀꯣ, ꯃꯈꯣꯏꯅ ꯁꯤ ꯒꯦꯝꯁꯤꯕꯨ ꯁꯥꯟꯅꯒꯦ ꯍꯥꯏꯔꯒꯗꯤ ꯑꯍꯥꯟꯕꯗ ꯗꯤꯁꯤꯄ꯭ꯂꯤꯟ ꯌꯥꯝ ꯃꯦꯟꯇꯦꯟ ꯇꯧꯍꯟꯅꯤꯡꯉꯤ, ꯍꯦꯜꯗꯤ ꯑꯣꯏꯕꯀꯣ, ꯑꯗꯒꯤ ꯅꯤꯁꯥꯗꯒꯤ ꯂꯥꯞꯊꯣꯛꯄ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯇꯧꯍꯟꯅꯤꯡꯉꯤ ꯍꯥꯏꯕ ꯇꯥꯔꯦ MMA ꯑꯁꯤ ꯆꯪꯅꯕꯒꯤ.
3: ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯩ ꯑꯣꯖꯥ ꯁꯥꯟꯅ ꯇꯣꯝꯕ ꯃꯩꯇꯩ MMA ꯀꯣꯁꯅ ꯋꯥꯔꯤ ꯋꯥꯇꯥꯏ ꯁꯥꯟꯅꯕꯒꯤ ꯇꯟꯖꯥ ꯑꯃ ꯄꯤꯕꯤꯕ, ꯑꯣꯖꯥꯕꯨ ꯊꯥꯒꯠ ꯆꯥꯎꯕ ꯐꯣꯡꯗꯣꯛꯆꯕꯒ ꯂꯣꯏꯅꯅ ꯇꯨꯡꯒꯤ ꯂꯥꯛꯀꯗꯧꯔꯤꯕ ꯇꯣꯔꯅꯥꯃꯦꯟꯠꯁꯤꯡꯗ ꯑꯣꯖꯥꯒꯤ ꯁꯥꯇ꯭ꯔꯁꯤꯡ ꯑꯗꯨꯒ ꯂꯣꯏꯅꯅ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯂꯩꯔꯤꯕ MMA ꯏꯃꯥ ꯂꯩꯄꯥꯛꯁꯤꯗꯒꯤ ꯍꯧꯕ MMA ꯁꯥꯟꯅꯔꯣꯏꯁꯤꯡꯁꯤꯅ ꯍꯦꯟꯅ ꯃꯥꯏ ꯄꯥꯛꯄ ꯃꯅꯤꯄꯨꯔ ꯏꯃꯥꯒꯤ ꯃꯤꯡꯆꯠ ꯄꯨꯔꯛꯄ ꯉꯝꯕ ꯑꯣꯏꯁꯅꯨ ꯍꯥꯏꯗꯨꯅ ꯋꯤꯁ ꯄꯤꯖꯔꯤ.
0: ꯑꯣꯜ ꯏꯟꯗꯤꯌꯥ ꯔꯦꯗꯤꯑꯣꯕꯨꯁꯨ ꯑꯩꯈꯣꯏ ꯁꯤꯗ ꯏꯟꯇꯔꯚ꯭ꯌꯨ ꯂꯥꯛꯄꯒꯤ ꯑꯉꯥꯡꯁꯤꯡꯒꯤ ꯍꯦꯟꯅ ꯁꯛ ꯇꯥꯛꯄꯒꯤ ꯂꯥꯛꯄꯤꯕꯁꯦ ꯍꯦꯟꯅ ꯍꯦꯟꯅ ꯊꯥꯒꯠ ꯆꯥꯎꯕ ꯐꯣꯡꯗꯣꯛꯆꯔꯤ.
1: ꯍꯧꯖꯤꯛ ꯇꯥꯕꯤꯈ꯭ꯔꯦ ꯕꯦꯡꯒ꯭ꯂꯣꯔꯗ ꯄꯥꯡꯊꯣꯛꯄ ꯏꯟꯗꯤꯌꯟ ꯐꯥꯏꯠ ꯂꯤꯛꯇ ꯋꯤꯅꯔ ꯑꯣꯏꯔꯛꯈ꯭ꯔꯕ ꯃꯤꯛꯁ ꯃꯥꯔꯁꯦꯜ ꯑꯥꯔꯠꯁꯀꯤ ꯁꯥꯟꯅꯔꯣꯏ ꯃꯨꯇꯨꯝ ꯚꯨꯄꯦꯟ ꯑꯃꯗꯤ ꯀꯣꯁ ꯁꯅꯥꯇꯣꯝꯕ ꯃꯩꯇꯩꯒ ꯎꯅꯖꯔꯒ ꯋꯥꯔꯤ ꯋꯥꯇꯥꯏ ꯁꯥꯟꯅꯖꯕ. ꯎꯅꯗꯨꯅ ꯋꯥꯔꯤ ꯋꯥꯇꯥꯏ ꯁꯥꯟꯅꯖꯈꯤꯕ ꯍꯤꯖꯝ ꯆꯤꯇꯔꯟꯖꯟ. ꯊꯧꯔꯝ ꯑꯁꯤ ꯇꯥꯍꯟꯖꯈꯤꯕꯒ ꯂꯣꯏꯅꯅ ꯉꯁꯤꯒꯤꯗꯃꯛꯇꯗꯤ ꯅꯍꯥꯔꯣꯜꯒꯤ ꯈꯣꯟꯖꯦꯜꯒꯤ ꯊꯧꯔꯝ ꯁꯟꯗꯣꯛꯆꯕ ꯃꯇꯥꯡ ꯑꯁꯤꯗ ꯂꯣꯏꯁꯤꯟꯖꯔꯤ. ꯊꯧꯔꯝ ꯇꯥꯕꯤꯔꯝꯂꯤꯕꯁꯤꯡꯕꯨ ꯑꯃꯨꯛꯀ ꯍꯟꯅ ꯈꯨꯔꯨꯝꯖꯔꯤ.
4: ꯅꯍꯥꯔꯣꯜꯒꯤ ꯈꯣꯟꯖꯦꯜ ꯇꯥꯕꯤꯔꯦ. ꯍꯧꯖꯤꯛ ꯄꯨꯡꯐꯝ ꯑꯁꯤꯗ ꯃꯇꯝ ꯏꯁꯩ ꯑꯃ ꯈꯨꯗꯣꯜ ꯇꯝꯖꯔꯤ. ꯃꯇꯝ ꯏꯁꯩ ꯑꯁꯤꯕꯨ ꯁꯩꯁꯛꯂꯤꯕ ꯀꯥꯡꯉꯨꯖꯝ ꯁꯔꯖꯨ ꯗꯦꯕꯤ, ꯁꯩꯔꯦꯡꯕ ꯋꯥꯏꯈꯣꯝ ꯍꯦꯃꯣꯂꯇꯥ.

মতমিসেগে দিসুবাদা দাবিরসি আর কে মধুসূদনগি খঞ্জেলদা ও সি সমরেন্দ্রনা সৈরিংবা মতমিসেই।

কনসাম নিশান খংবগিতার দাবিরে মকল মথলগি থরম কে সন্দোকতন তাহানজারিবাসি মেগাহারচাম আহুম দশমিক মঙ্গাদ সন্দোকচারিবা আকাশবাণী ইম্ফালগি এফ এম সঙ্গাই চ্যানেল দেগিনি হজিক পুমফম আসিদা নাসিগি চ্যানেল আসিদা থামজারিবা থরম সিং আমাদি হায়েঙ্গি থরম সিং মায়ামদা নিংসিংজারি নিংসিংজাবা সি হেক লইবগা লানথোকতন তাহানজেগনি নাহারুলগি খঞ্জেল নাসিগি থরমদা মণিপুর সিভিল সার্ভিসেস কম্বাইন কম্পিটিটিভ এক্সামিনেশন ইং লিসুনিথা মরিসুব রেং তারক্রব ইরুংবম মেকেনগা উনদন ওয়ারি সাব উনবিগদবি চেপলিনা মৈসনা নিমিদাং পুং তরুক মিনিট নিফু খুঙ্গি থরম নাসিগি থরমদা হ্যালো খুঙ্গং লাইভ ফোন ইন প্রোগ্রামদা আয়োগাগি চেকচিন থরাং এক্সপার্ট ওইনা লিংসিনবিগদব সিনিয়র সাইন্টিস্ট আমাদি হেড কে বি কে উরখুল ডাক্তার শৈবম খগেন সিং থরম লানথোকবিগদবি খয়রাকপম মীনাক্ষী দেবী থরম পুথোকপা রায়চন্দ্র চিংথাম নমিদাং পুং তরেত মিনিট নিফুমা পরিং নাইন সন্দোকচারিবা রেডিও সিরিয়াল প্লে খংথাং কয়ানি তরুকসুব তাংকক্ত লেবাকলে লীলা সি নি দেবীগি ওয়ারি মচাদগি আইবি মসামকনা রেডিও লীলা ওইন ইথোকপনি লীলা পুথোকপা আধিকারি ময়ুম গীত চন্দ্র শর্মা পুথোকপদ তিংমাংবা আথোকপম সুভাষ চন্দ্র সিং নমিদাং পুং মাপল মিনিট মঙ্গা নাইট মেলোডিস থরম লানথোকবিগদবসিংদি মাচুনুই নিউমাইমদি কাকচিং তাবম রিতেশ শর্মা নমিদাং পুং তরা গীত

0: Bring stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with superstar 9-inch Smart Play Pro Plus with Surround Sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
1: Get attractive offers up to Rs. 55,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
2: Ahum suba message aina thengna jariba si matami sei khanbirakpa singilaktagini khanbirakliba marup sing hana mayamda pasoktuna tahanjari thiam laisang khongdegi thiam ram lukram amuba tombi nawrem sana jauba lukerdegi w nando wangoi nongjam laikai degi gunna ramapati yumnam hudrom khunyai laikai degi hudrom ইবো চাওপা সিজহনবি কুম্বি লেরক আচৌবদি নিংথোকজম বরোত সাবুং কম্পানি দেগি কেনেডি খুমন হাইনি বিরকপনি মরুপ সিং আসিনা থোকচম চন্দ্রবলা চেনুগি নাইতম খঞ্জেলদা নংথম্বম মঙ্গল যাওনা সাইরেংবা ইসাইয়মা খান বিরকপনি নংবু নুংসিরবা ইফদ ফজাই হাইনে পামবু পামলুরবা তকথোরপ খুদিমক ইপক্ত পকচাই হাইনসু হাইনারি নুশিব তাকথরপদি ইফদ ফজ ইপক্ত পকচ ইসে খদল তৌজরি নাইন তামিনসী

গুমুরাইয়া মারে গিল গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে গুমুরাইয়া মারে গিল গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে।